nusi chan timberi ni sang chok nu temu ki khem na keng ba liga pi sang ba khem la ba khem la ma o anga ayan ba uro ba san be yak phang lam lam dan tak nu siwa to na ro medium of nanching na chi thibong asum si te wa tu sin meter hanching thi nanching li sang li kilohertz hanching li sin na ching ye ching sumbong anga si kilohertz nu fm kan chan jang re nanching ti kan sum si kilohertz la ma agep sum abon kon ing se bung him lam ba ing hanu thim be ha ing se ing pan chogum be allo kando insebung himlamba parigara pachige ein on tongbere kap me pala yen nit thibong sumsi mikhang ba yen gor na jire henching ne chi ni bong tuksi tongbe mela yen nit ni bong nu siro allo insebung ma mugle si yundo manga simukte yen dok pa ke yakthung le nu si chan thimbe khapsum thimbe okak nu togi tengo pi ba ingong khene gang thikne chi samlo samme pa ku su hang yak thung nu samme ma asang yak thung ik lau sammi gen samlo ton dum be hekyang son bi yak thung le tang sa ning sai som lo ba asar khajum nu ta jeng in ko morning sai som ni ko mato dum be ra ain ba thimbe chun ara kerek nu togi tengo pi ba ingong khap sum lo kon kan da ing sebung him lo allo ing kong son bi yak thung lam khap sum la ji yuk ma sum yen ba ta kon wa sukhim mo ta yung po khyang wa ai nien po khe sukhim mo kan da ko la ji yuk ma manu dim ma Draupadi Murmu thang yang wa ba ami ma kere thang e gor yun dong white hall orchestra hep mo kere ang am la phung ha nu we phung ha o met tu gor ibit lo ang wa কন তাকনবা চুরে আং দেউরালি বা এনআইটি ও কেরে আং তাকনবা চুগু হেকের কি আইন তেমেন সিন ইউকলে নাথুলা ইন্দো ও পেক মবাই কর ওয়াহিক নাম নো বা হোপ টেবল চুগুলে কেপমা মে সুকতেন আলো কান্দক মনন কেন্দ্র হেপম সুকিম সিমিক হিমলে নুসিগে বা কনভোকেশন থিম বে হেপম তাইং পোখে আং ওয়া কম তাইং পোখের সিমিক হিম বা ওয়ে ওয়ে লকপা নিচাম সাহা নো বা খোদেম কেদা পানু সাং লগে জোক পাহা সাম্যাং নুয়ুপা ফেনলেম নো পঞ্জে রিসকলে নাজাম মেতুসির পদ কনথিম্বে হেপম সুকিম সিমিক হিম লে ওয়ে ওয়ে লকপা নিচাম সাহা হ্যানচিং থিবং সুম সিয়াং ইন্ধোক পা নিচাম সাহা ডিগ্রি মেহাতুসির পদ কনথিম্বে ও লাজে ইউকমেন ইয়েক পাতরে রে ইউকনা ও তাইং পোখে আং ওয়াগর আলো থিম্বে ইন পোং লপদ সুমি হংলে সুকিম বা তেন সাহা নোগেন পিরুসি আইন নাজিরে ইয়ানি থিবং নুসি মে খাগন ইয়ানিত লে হ্যানচিং নেচি থিবং ফাংসি তং বেলে ইয়ামা এসকেম হুপলক পা তুমি বা সুকিম ইউক ফরে সুমিহাং তু তু প্রেম সিং তামাং গোলেরে সুমিহাং লে ইউক না সহাং ইউক তেম সু আং হয়ে আইন সুমিহাং লে ইউক না তেম সু বা তং বে নুসি কেরে চুরে আং ওয়া কান সং লসুর তং বে নুসি তেন ছাড়ে ইয়াম বক চোক মা সুয়েম মে বিরাং বা ও লুংমেন দিং সুসাং গো তোন্দুং লরিক সুমাজে ইং বন চৌ গুয়াং বা হেকের কে সুকিম ইউফু লাম ইউফু খামগু নু তেন ছাড়ে ইয়াম বকা সাংল সুর চোক মাসুয়েম নু কুদং দং লকফা মেগেতু বা ও সুমি হাংলে কেরেক সুখিম ইউফু বা হাংয়াম জো বা নো তেন সাহা নু এস কেম হুপলক বা ইয়ামকি পাসিং বাদাং হা লুংমেন্দিং নোগেন তো নু সিয়াং ওয়া আয়েন ইসিআই বা সহাং ইউক পেলে সুমা জে ইংবন সা বা হা নো তাজেং চৌগু ইলেকশন কমিশন তেমেন লে চক ওগেম বা তুতু অপূর্বা কুমার সিং লে বালুয়া খানি কান্দ ক সুমা জে ইংবন সা বা হা নু চুমলুং ইউকু পান চুমলুং হেপম সুখিম স্পেশাল ইন্টার্নশিপ রিভিজন এস আই আর হেক সিং এ বা পান হা চেক তুসি হেক এং কন ইয়াম বক হেক মা চথেপ কে কে পা হা রে মিং ও মেক মা কে মা হেক এং কে হো পা হা রে মিং হক মা ইয়াম বক পুং লপ পা পান চেক তুসি আং ওয়া হেক এং কন লথিক মারুম ইউক ফরে নিং সেক আতিন আবাঙে লাগরে লাগি খো গেদে পা চোক মা সুকেদে পা নাম বে খেললে নুকু ওমেদ কুসে খিয়াম বক পোং লপ পা পান সং ইউক পেলে চেক তুসি আং ওয়া বিএসসি নার্সিং

0: alo summit ma asahang ma yakthung le kui klaw samme gen samlo ka ma gap sung bo se chure alakon sakthimi ba thimbe in kha monap sumang ain ba kon sanbir yakthung le sr khajum no ningsai som laru ba atin nin yakthung panglang samdang ba thaming wa gor kon kebek payan le lokthik ka moton chung chung ma chureng wa gor en lok net chin ko mo ing bon pong lo ba adang badang ma se khap sum lo
1: একের কার কন লাংহা তগি থবা ইউ মাছিরে আখের তাংসেপ মেমেতু মেয়ুরু বা শিক্ষাম বারে কেন ইসু আং ওয়াই আল্লো খারাপ
2: হেমা সাং তাংসেপ মেম্বার লাগি যে ওগাপ চুম বলে
0: ওগাপ চুম বলে
2: ওগাপ মেনজো কে আর সামা বুমাং ওগাপ আঞ্জুমিন গর হেঙ্গ ফিং ধক্তু ও খেগ অনে কেঙ্গং নে হিমোসাং ওগে ওগাপ চুম মেলে নে খেলে ইয়া বকাং থাইং বোং ইয়া বকাং আর আবি ওই কিরকে আনি থেদে আগ তুমি কেরকি ওগাপ চোখ মারা তিম বোং ওগাপ চোখ মারা ইউব বোং আর ওগাপ চোখ মে আলেরুম গর হন মা বাই হো একাং গাং এগাং নিওয়া মুম বা হো একটবে কন লাং আং আর ইগা আলো আনেন চেখুং একি বাং না সি তং বে বা থাং বে না আভাং ইগা নি সুম বা কন লিসি পরিক পা খন্নুরে তগি আনেন পা তুম ই পা মুয়েরা মে মুয়ে মে বেইরা আরো আনি ওগাব আঞ্জো গুমিন গর আং গোতুমিন গর কন লি ইঙ্গা চেখুং বা লি সিং আসিয়াং এমো মেমা মেবে ও গকিরি আনি ইয়াকথুম বলে থিঙ্গাং মারবে
0: ম খারং পুসিং নিতেতে তগি থাবায়ু মাসিরে চকমেবু বা ওগা পেজো গুমিরু আর আজে হিঙে ইয়ে আর শিক্ষাম বারে বাত বাইছি আখেন ওগাব চকমা হাম্বা হিং মেরা আজ ফেনলাং আখেন খাম লংমা হাম্বা নুরি খাম লংখু ফেজা নাখেন
2: ওগাব জোকমা হাম্বা আগে সুখ পাবো
0: হ্যাঁ সুখ পাবো আর খাম পান তো গুসি নিতে মুখ মুখ পা নিশি তো আনি আর থে সং আর না সাই বাদ মে বাদ তো কর মি ফুলা ম পাই প্র্যাকটিক্যালি পোম বাবু ই পাগের হবে পান কুসি নিতে আর আমরা আমরা আমার মে বখেন কেরো হবে না আর কান কুসি নিতে কর হ্যাঁ কে কারণ আনি পাংলাং হা থে দে থিম নো চোখ থিম হা ও লাং মা থিম মেওয়া এই শিখসাম্বা
2: ইংগা নিশু ইউরুম বা ইসিক কর যে পাংলাং হা আর জস্ত কেলাং
0: ও
2: কেলাং রে আদেন চাখুং বা ইসিক আর খেসুয়েম ইসিক আর লাং লাং মা বরে জস্ত আর হিম লিং মা কুসং হিম চুক মেলে আর হিম লিং মা ওগে কদি মুয়াং আর সিরা পানুয়া বারাইস আর কুব মারদে মেলে জস্ত কে আখেন আভেল্যাং ধুপো খে বা কে লাং মা আভেল্যাং ধুপো খে কে কে যোগ পা তগি কাকনু তগি কে কে যোগ পা হাছি মোয়ে হাছি মেলা খে আতি মেলা খে খন পানাং আর আদে পা তুম বাইছি আর থুংসাবর ওয়া বালে যোগ বললে পেশা পিন সুলিগ র আগু সুম সুলি পেশা পিলে খোয়ে মেদান নেন খেল যোগ বললে পান মেদম নেন লথেকিলে ওই পাতু ওই লে ওই পাতু
0: লথেকিলে ওই চোগু ওই
2: লে ওই কেলাং ইনাং সাম্প্রি নু ল্যাম্প্রি ও নেছিরে চোগে সুবা কুনছি সে কাক নু তগি কে কে যোগ পাসি গরাব পান ওয়া
0: ক সাম্প্রি নু ল্যাম্প্রি
2: ল্যাম্প্রি
0: হজ
2: আর খন এগাং এম ওই ওই রে সিদ মিং ওয়া ও আর আতি দিন নসান যোগ ওয়া ও খেল যোগ বলে আনি একতুম বে মজে ক আনি মুন্ডুম রে পান বোখে কন সাকিম রে ক পাংলাং রে পান ওয়াং আজ আনি লজিক চে কুম বুম লজিক আতি থেমা লজিক আকি খেন কুম মেলে র আবাঙে স্যাটিসফাই আবুং আবাঙে নিংওয়াতা মেং র যে নিংওয়াতা আমাগ পান আতি বে নিংওয়া ল্যাং বাই দে আম থনা ল্যাং বা হো লঠিক লড়ি পাতু ওইলে ওই পাতু থনা ল্যাং বা হো গে একের গার কে গে যোগ পা মানে কে গে লাং বা রে পা নং উই উই ওয়া হিম গে যোগ পা রে পা নং উই উই ওয়া জাস্ট হিম গে যোগ পাং হাং ফা দেম বা নু লো ফা দেম বা রে মিং ওয়া হো যামু আজে নি মরা দে মেলে উই উই রে মিং আং তা
0: খোদে
2: না কে গে লাং বা কাক নু তো গে হা হা কে মে লাখে হেন হিমলিং মে পা নু হা কে মে লাখে খনি মুয়াং আর কান্দে না হাং নু হাংদে না হাং রে বিং থা খুঁচি নু আর মেঝুমা আং গেলাং বা মোয় বাড়াইছে জস্ত আংলোতি হাংমা সাংলোতি হাংমা গের বা লিসিং আসি মেঝুমা রে আং মিং থা
0: কমন্দম মতা
2: কমন্দম মতা বা তর এমু ni marade ma kham marade ma le we me ba tu ba wa ya san arani yakthum me mo inga ni sumi le lathik se sekha ba pan bong khan jate ma ba le kielang ki nu kielang ma je abhelang do hek sin ba le jai yakthum ba re ka nu ta ki im me ju gu khan him me ju ba tong tong jai ki nu kielang mang
1: hek
2: sin jara ben je confirm wa ro ban je confirm wa Okay, he carry on the Batumara Saprinu Lembri, Kunsiming the Yamu, wait and they can then hang no hang then hang bangang mesapto.
1: Mesapto,
2: gone Kaknutogi him is opa. Hang them banu la, look pa them banu, hang pa them babu, Kunsi chili maze gonara, Sakpori, hang mamu, Kang Kanlamundumang ta, or a wait and no Yamu Ming, wait, I kiss and they are sung. अदे पातु मैं सिंह की अवेलेंग दो बुक है क्या हिम अवेलेंग दो बुक है कौन से आराम के जोक पर मिंग में रोग नंसं क्या एक सिन अवेलेंग दो एक सिन कौन से कॉन्फर्म हुआ
1: कॉन्फर्म खुदे
2: आराम दें
1: टीम नो मंग टीम सिंगं अतिन अतिन थे दे लांग हा ओका पोंगी
2: आराम अदे पातु मेरे पास संगा की लांग मजे आराम एक सिन बा कौने गांगो आरो अने तोगी बा सूदो बा तक तो बारे आरो कुन्ची अति आरो लांग मेसिरा लांगे कोमोडो मेलाके मिउरे मिये मेलाके लांग आरो की ओगा मेजोगु खले जोगु लांग इरा अने यक्तुम बे मो किन जे सुवं मुगला अमेतुम कोटा नेग्रा जे हंग मुगला अमेतुम रो कोन किन जे आरो कोनं थोए आरो सुवं मुगला पोखें ये बा Ara ekiri kije nubaya bokura alakum
1: ogapung
2: ogapung nubaya bokura alan tapembaya boku tukhewaya boku ani alan ne ona yara kan yara je phewalam alon lilang ara sosot sarang chuk mar lagyan ani alan
1: yara alan aba ningla pan hok ma lagi
2: jo jo yara ma je ara kan je yakthung ani sudaba tak thoba ara ara mejugu ba thimi sikkara said I nang do doze gara to kyo anze bi suke wate baru ani alang
1: ba kero bara onche ning wa tam no ing se no okere ke ya me rak te ba ira kero benna ara ku sing ni te
2: yo kal jo le ya rak che hi to kyo ya boglam alon ni le ka we we ara me kim bu ke ka sa su charang chuk ma tem da hati aja sa su charang chuk ma la gi chi
1: Lang ha
2: arang. Lang ha arang.
1: Oh, ada kok mu ke langin ani himling male, tok tam male, awana na jau male.
2: Ju.
1: Kok na mekim na poke. Kan jok tim mang tim ha na arang ha arang kero ben kok mu kusing ni tung bora ya rakin lati sosot sarang. No tu ke waning wa pe ma lagi yang arak kero ba. Lang kok mu kusing ani tum. Ada hekir ke ada kon lang ha ada suang le tete sak tim osen dong jogu besik samba.
2: Suang le.
1: We lang parik ha le je.
2: We parik le je ada justru kon ada parik le ko thema osen dong jogu ang. Parik le ko kengko parik ke buk hen na.
1: Parik ke buk hen
2: ada. Parik ke buk hen ada. So, Sasut Sarang Zu Malag Yang or a Parik Parikpa Lang Alan.
1: Oh,
2: just a Yarak Melang or a Kusok Pang Alang, na Tamrang Yang Alan, Sidap Yang Alan.
1: Oh,
2: Kelzule, Ko Konpani Bazinga.
1: Ara unta rawan yaktung pama ani yaktung swang kelang me manan yaktung swang le kot tu ba kelang arang mu yaktung swang ba ara osen dong pung bek ara yarak ang ara yarak ange kang arak ke ba pan wa yaktung ba re do arak tum ba ara kon yarak yem se ayem sing nu manare mang kha ba manare am ni sang kon ha ko yaktung swang si ra ben ne osen dong pung bek kha manu ku singang ni ku sing am ni am de mang kha nu Rakhagon latik ani lang ma parikhare to yakthung swang bang kusingani tum gera benang ara kusingani tum
2: sekhaba bang no lang ile do swang kusingani ko no jasto yara kingo ani saibo pano pa ma gara yakthung bare yara kingo synonym go no yara ko wang yakthung ba
1: awa ba
2: yakthung ba awang
1: yara
2: wa ba ongo synonym ba
1: kusong pan
2: Kusingan itu. Aro aluan, ya mire kusing. Nanas nu belle.
1: Yak tumbang
2: kusing. Yak tumbang kusing ni itu.
1: Oh.
2: we song of using many tune. Kaljule gone, and Sariki yak power abagon temam, yarakine.
1: Abang a tinga, Osendong took my laggy, tinga, hing my laggy, Abang a wabasakim, Osendong took my book, eh?
2: Member Gokia, Kene Yaktumbang, Kene Yaktumbanelu, Yaktumbang, Tema, Porbangi,
1: Tinga, Sing Mago,
2: Osendaba, Agasuk Bang. Sindu Pungile, Yarak, Danas, Yarak Pango Yakumba, Kilang Malang, Kiang, where a man lactun, Lakma may go to some Kunsik Hon Membong and Yakum Babu.
1: Oh,
2: Kokilang Nu, Yalangara Bezengai Tumileze, Yakumbare, Wishubambing, Lati Way Politbambing, Sidonim.
1: Oh,
2: Ikiwa.
1: Tingata Gazek Babang Kusin and it
2: is. Tinga Gazek Langsib.
1: I'll see somebody eating a sick caracon the lang hare Yaktung Swang in Hingubi, six some.
2: Can go and never seen the Nue or Choxinira.
1: Oh,
2: and the Patunina, Binibem Mupanwa, and Yaktung Bemo Kagone.
1: Oh,
2: Jati, Basa, Saito, Sensitive Parampara Masio Vane, Jati Masin Sagaraba Pane.
1: Oh.
2: Atin suang sang kongo konpango ta
1: apply
2: bung galjungle ani yaktung be muang aro tingare pan ta le kona kereke ani sema suktum simgar ani ahingba ani ang tinga be manem ba kona mema bebe koro
1: ani
2: ang ama abek pao ani tinga ma abek pa galjungle ani saktim nu saktim ha jay boru tok menjay wa amele pung koro saktim nu saktim jay. Seb makop mabung geraba nosan got
1: nosan. Alakan seb singgoro alo anigo ahinge ahinge. Kor kedaba tandi mu idang sare lagi ang hunci lagi ani yaktung sok sok sak tim ta ani en ba taming samdang batajeng isi kor pang lang hang. Seb makop magoro tandi pe mu hunci ming murat men hingnen. Hunci me got tuba tinggare ang hunci me hingku goro kagon tinggare. Unci tiksing wang birusi kela jogule aro konha kereke hingma wama yek pakusingani tum gora kagon lang hare swangina hingku geroba komo kusingani tum heke karo ani pang lang ha tayemle akele yek pame wabe siksamba
2: ko yek par pani go pano go inga go ke patung yurungang waba patung gotung ba o lati yak tumba lati neti yak tumba inga togi medang miung gora zenga unci zeng Yaktum Sirisa, Bang Kushing Nimer Lagazi, Aki Pungmele, Arakunchi Song Bebemo, Kunchi Toko, Kunchi Tawa Bebmogo, Mesap Tubago Mebon, and Konda Yaktumbereza, Gatogi Gadabang Yumba Yaminrenzen, Kudoa Bebmo, Song Kusong Bebmo, Yaktumba Bang Mesap Tong Mebon, Gakunchi Yaktumbereza, Bang Kushing Nimer Lagigo, Kunchi. Panjewa, Kunji Saktim, Soktim, Kunji Changwa, Lam Ninga, Kusing Nim Suktosi,
1: Kusing Abi.
2: Kadaba Munan Yakumbebo Pakora, oh, Konde Yakum Suang Babunara Sagara, Banga Kusing Nitu,
1: oh,
2: Mangorade Patum Besi, Akir Kusing Nim, Kusong Bebo Mesapton Popa member, Tawabe Mong Popa member,
1: oh,
2: Kelju Gule, Tingare Panoze. Kodani sapan sapsok saktim soktima nu samyoang memmai agotum gara jai ani thinga jai memmanen
1: khagan
2: thinga sebar lai jai kon garki seb no kop masibung gara bainga
1: yek pawa
2: nosan
1: siksambari ichi sikara bamo ara khagan ani yakthong saktim pa ma Sakting Sibang Gedaba Banglang, Atavaya Tayi Balang, Kagon Le, Tayem Le, and Yakung Swang, Ahing Geraba, Nasani Sik, Jekwan Ha, and more. Tangsep met Makotma, Yak Baba, Kagon Le, and his swang in Hingu Geraba, or more six number in Osan, Yukuangwa, Gujae Yakung Swang in Tangsep met Makotma, Sep, Madelagi, and his Sakti Mangdim, Joke Tim. Loyem dim kerke hing mawa karo khagon sigang ke daba ni thai ba panglang inang no khela jogol kon tha yek ba ko mo kusing ani tumara oker karo siksam bare sikse ko mo suang na thinga hing ma lagi kon lang ha akere hing ma pong ni siksam bar
2: ju kon lati yek ba sendo alang bare nga togi ke ukhu Kosendo asila lang eh. Ko ani kerke lang ha sapang saktim saktim asep merlagi je. Mural lepa melang mebunan.
3: Oh.
2: Kon jay practically jumbo. Melle jogo le. Inga je jayle sang thema itu melle. Abhelle sang thema itu melle. Kon pan ha samlang jay. Hu munet jumbo. Hu munet melle je mebunan. Tang bale asukang ada koe ale sum ani rumba ho aje yomba abong ange au asi khaljo gole humu mne bi maya bokse ani menjo ke menu nen khaljo gole sa inga sikki academy mo yunga gile kan andan chakumro patlang ba pana
3: o sik sam
2: ta ba mo kan ani panglanga me mo me bi dosto tamrang
3: kengjuri
2: ta pe kengjuri me bo me bi bang hapta thi kre kha mo training ra tong je practically, ani wencho are, songsa are, mui dangsa are, practically sammemetu, practically melang goraze, kuchiniwa memechun,
3: tangsepangpo,
2: yamu kuchin melesuben, kuchinure igangba, mui dangsa, mehurusi.
1: Heke kara siksambare eating no, isi, ara siksamba we song jumbo, yambok, kezoguragia, kezogurangwa. Arakon saktim mangdim nukudongdong ani yaktung panglang ha.